0: আরে রেঞ্চে
1: আমাকে তো দিলি মো
0: আরে কোন টান্সন মাইকন নি বলে কত কত নরা তা না থাকর তো ইওরা মাস মা চেক সাখ না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন টান্সন মাইকন না তা জি ইয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: আ আরে কোন টান্সন মাইকন তা সাগজি চেগের আদা না তা মর গাইন কো নি গরা তেচ সুং তা চিখচিস গ সাথা ইয়া না গামো সুং গ লখতে না কেনি আর দিখচিস গ জোগনো চো মক্সা সে কি চোচ
2: চি তিরা তা মর গ খরমো থেমকিনি মারাম বাপ তুম নোরক
1: Ama, ama, ama, dengi e. Zi anige na nguzu chiga songzoki.
0: Marge nganiga yag chamoz gondig da ngihin dira.
1: Ama ngay ngumaz nena. Na ngila na ama menkana chichu zita na ta dar chikalo songnuriya. Aka.
0: Oi.
1: Na menkana tini na ta nyeli menchiku na chukuzi ngi kuamu. Zi na rekun sachag timine na ngachu khalong sachag di na ta gusan juzu maripa.
0: Njogu wala. Nga ngolo kuramu. Nga nachukuzo na na chazu khalong gurauk. Cholo gurauk. ট্রান্সফর মাইকন নিতা শাংচিন ইয়ং কি নামলি মানজি গুনা চকয়া মানজেন ডার কাজে মেক ন গামুরা গানি গা তনি দন তুখ চিক করং আদান নিতা আরং কি তা গরমো স্টংস গরা কুমার গুতায়া
1: আমা আমা আমা আমা তা চসুং কি তা চসুং কি তা নিলা ন কাতা না অনসা আমা সি দাশ কি জুগু জি তে
0: ইয়া তা চুন জো না মাসং কো আ খাপরজ গ তা তা জি না হা গো না পা মারি নিয়া চে রে থিমে থিমে ওক
1: আমা আমা আমা তামাজ মো নিরে
0: মঙ্গ মো
1: আমা মানে না চে মেকং গ না খাপরং জাসি
0: তোতা দেখি আছি ঠিকো থ গ দন সম
1: আ
0: জেল দন গ থ
1: আ
0: দন দন দর ইয়া
3: শকং ল গ খ ক না না জং সং মান লম রিন জ র পগ ন ল শং না জং সং মান লম জং গ জ জং কম থ না জং সং মান লম
4: ya chupuna batina chamdani chamya khangara gara thunungom buchgna gre ser kunuga manglende sanshi nangjugo ande inayang thanguma gne chenanga chupuz kandi eng chechi kangna yo ser kunuga khangara ga mangle teri wa ton re tara amanglende nga chun jokning na yok kara yang michgnu gi cheng yang ko ji sema thapta tinayang ti shuk je chayang zanira tara ji zai nang nang ji ma thata tina thanguma ndi eng chechi kangna yo ser kunuga khangara ga lende ari wa nong khang ga chuputi ga tarta da de чигнам нанга цулен цэндэла сэнжэнэнгэ юна чэтэ гонтхшнигин тина цандэни цэми арэ тунунгум бутгнэгрэс ёргуну акэнгэрэгэ мунлэндэла сэнжэнэнгэ жгу